কালিয়া সবে গোপিয়া প্যার কান গোপাল জ্ঞানী পণ পাণি বসন্ত চন্দ্র সূর্য জপতার সঙ্গলি ধরতি মালতার।